0: ওক আসর শিরাঙর জিয়া মৃক মুচুয়া মিশ্রামলা সুশি মিলিনার আদা জিনাগালে যা কোক আনু জিটি চিলিয়া শিওগ্রাং আসনু গে শিরাঙর জি সিমদাং এ আউজ বাজি বিলম জিলা
1: আজি খানা সিদা নিয়া ইয়ামা জি মিন নাকওয়া ইয়ং ওদা নিয়া কেনবো শিরাঙর গানাঙি উদাংদাং পার কি নাঙরদম জি কিয়া জাক বঞ্জাজগের মাবাই নাগালিয়া জুরুশিয়া আসর ইদাং জি পার নক মাসে সাহা নিয়াং ইমিয়াওয়া শিমমেদ পাদোনা শিসাং আলিয়া সাওয়াজে আনু জি নাইয়া শিবাজি নিয়া ওনা খাদাং তুংতি ভাঙা দা পিলমার নো আনমু খাজি কুদাং মসেরা কিজি নোয়ালি নাং উর আচুর জে দাস বায়া না ইয়া লিরগো আসুন গি সিমদাং জে জাস দার জি বো শিরাঙর জি ইমরা শিরা কি সঙ্গা ইয়া তুমবা বুসা আইবন বু মাসের জি তিম দুম তুলু আচুরবা আজাং আসা শিরাঙর আনু খাজি খুদাং মসের কিজি নোয়ালি দাং উর আচুর জেদা সবাই লিয়ার আসুন গি সিমদাং জেসাসিদার জিবু শিরাঙর জি ইমরা শিরা কি সাইয়া তুমবোসা আইবন বু মাসের তিম দুম তুলু খার আচুরবা চাঙাং সা শিরাঙর আসের পানুক জি তিমবা হসপিটাল নোয়া মোয়ার সাহা নিয়া শিজুবু কুদাং মাস তা মাসির বংলা আহকাশি হসপিটাল নোয়ালি দাং ওর মাচুর বাংদা
0: চংবা
1: আজি খিজি বাসের বং আইভেন ডক্টর আসের নার্স খুন্দাশিয়া আর ইয়ে শিরাঙর রো আন্নবালুয়া তা আলির আসের ইবা মাবাংজি আসনুকি টিম দমা হাজার আসের ইবা ইংজি আচাকা সুশি সাদম সারাজি খিজা মালিয়ার সাহা কুদাম মাস হসপিটাল নোংজি সা ওর আচুর সাহা নোংবো কুদাং নিসং আইগা মাওয়াংদা চংবা দে তিম বা নিশ আসমদং আউজলা কজিয়াসর হসপিটাল আস নো পি কিয়া মাবুজা তসাদমজি মাসের আনুজি ইবা নুজি উদং তিম দমাই গা দগর কোকরা উদং আসিন কিসং ওয়ার আচুরুবাজা তাচুংবাদং আনু হসপিটালি ওয়ার আচুরুদং তুংদিবাং গাজি আহকতাশি ফেস মাস্ক নুকর আউবাজি তাচুংবা আসের আলি নুমবু তকা আসের তবনো স্যানিটাইজার নের আউবাজি তাচুংবাদে ইবাজি নাই শিরাঙর জি মুখ মেয়ার রাসা ইউরবা মাসে সাকা হসপিটাল আসুন তাশিদাক পালা লাগে তুমার আলিয়ার দমা মোর আসের এদাকছে আসেন সিনসি মুখরা কঙ্গম্বু আসনা শিরাংজি মিনার আনু খাজি হসপিটাল ভিজিটিং আর্স মেতিটা উজলা আসের ইবা মাবাং তাতাক জকছে আসুন কি আখম সুজলা
0: নাইয়াজি কানা শিদাক শিবুদা পিলমরা নো শিরাঙর জি কাঙা সিরিয়াস কামসিরা বা মসরা লাজি কিদাঙি মি বা আরুর গলন আচুরুবা জি সাদা
1: চুমদিবা
0: কিজা সর কিদাংজিবু হসপিটাল নো আমাজিবু সা মাবাং তবদাকতন জাগাজে তমিস মাসিজ আনুকাজি শিরাঙর সিমনাঙি কুদাঙা আনুপুঙি মাউছিলা আজি কানাং দংদিবা কিজা সর ইয়াসং শিরাঙর জি নগনাস চুঙা মিচাঙা রাজাসনু গিয়াশিজ মাগু আসর ইমিয়াগি মুজা কে শিরাঙর কাজে আইবেন সঙ্গ মাবং নুয়াং নাং না মিজা আওয়ার আসের আনবদাজি কাহা কারাবাজি মসাকতে আনুংচি পানু আচুরুজি মাবং তাচুংদিবাজি আনংদাং মসেরা আউনুং চুংর গলন ওর আচুরুবাজি সাতাচুংবা আদা বিলমরে
1: আনু আজাকতং তুংদিবাং দিবা খাজি কুবাই ইমিয়া গানং ওর শিরাঙর জে আচুরুজি দাসবায়া লিয়ার মিজং বুবা নং শিরাঙর সমদাং ইয়া আওদাং কুদাঙা তমসপা চুংজ না উনাং ই ইয়ামা সালি আসের মুকু জিয়াজমর আজি আওবাজি খানা মাজং
0: আইদো ইমিয়াতা মাজং আসন আইয়ে গায় মালাজি
1: কুদাং ইয়ামাজি ইনিয়াকতির আসন গি শিরাঙর জি মিজং মিশিবাদন হাউ দামালিবা ইমিয়া
0: আইদো
1: সাইয়র দাজি আসন হিমদ জিলাওয়া আনু খাজি আসনু জুদুয়া মৃগ মজুর আউবাজি তাজুমবা কজি বাসরা আসনু কিমা ইম দং নিসং পালা লাদন মিয়ুক তবা গাজা সিনজার আওয়ার আসনু আসনু গেতনাগা গে মাংমুবা মিসিন তিলা মুপুয়া চাঙা আসিন শি তকব নং তুমলকর আসর ইদম জা চাঙা ইমরা শিরা ওয়ারা পালা লা খানুই কাতাকি মনা শিদবর আনুংজি না মরক মুচুবাজি শিরাঙ রাংনুই না তাশিদাক মমনা জাদমা মাস সাগা নায়াঙা নু মিপর তাশিদাক তালিলা শিয়াঙ নমজি মমনা লুকচজা আদমা ইয়ামাজি ইয়াকসলা
0: আজি কাঙা তুমদি বাং নো
1: আসর হসপিটালিস্ট নাঙ্গিয়া